ফিল্ম আমি ইসেদ ইচেন ফিল্ম ইসেং মথং মথং তাবিরে খুদল তামজ্রব ইসেসব চাই সৈরানি আহানব ইসেসব সদানন্দ রোমেশ নন্দেশ্বরী সৈরব ব্রজেন্দ্র ওহেংচা সৈরানিব নগোপি আনিসুব তাহানজ্রব ইসে পালেম পান্থৌকে সুন্দর সৈহবনি সৈসলিব সদানন্দ পায়ল নন্দেশ্বরী সৈরব ব্রজেন্দ্র ওহেংচা সৈরানব গোপি আহমসুব খুদল তামজ্রব ইসে তারমদাই কৌরৌি আসুন সৈহবনি সৈসলিব সদানন্দ নন্দেশ্বরী সৈরব ব্রজেন্দ্র ওহেংচা সৈরানব গোপি আরইব তাহানজ্রব ইসে সৈসব সদানন্দ রোমেশ নন্দেশ্বরী সৈরব ব্রজেন্দ্র ওহেংচা থরম সন্দুক্তু তাহানজ্রব মেঘাহরজা মহম দশমিক মঙ্গি এফ এম সঙ্গাই চ্যানেল দেখিনি

0: kai de urage isop sutta de la isipo kana ana kari ma hara age ne pram gi hanga mare yener ura pro
1: ne pram gi han nate asida khongnang yani haiba kangu ga nupa ma bhap ta de gi wane aina mi sing se u gi maman khangani ngi hari ga mana upa ki kari gi da ke bi de lupa chani pan chama pan changa cha tru khai bi wane bhap ta dri bra tasin nadri bra khongnang se khai bi gi yon bada lupa li sing kuntra ni phu gai na
0: hai ma adudi ta mon soi dro upala magi kana ba ma man haradi khangdo ba
1: hoi hoi pare pare be ma ai khoi ani amuk yenara ni khongnang se yani hai yandi yala ning khide
0: i mai be ma adu gi bwa da na matam matam gi phibam phibang gi wani ni yam khalak pasi ga sane na ba thong aso ba apak pa sa da ba yari bro
1: sa ra su khara thaidok thajin tawraga sa ba di yada bra sini dai di
0: adu di sa ga da ba office gi silang ma missing gi ma thau ni
1: adu ni hai na ri ba se ma khoi do upa lam gi ma man khangani bu gi wani be ma nang su ni ko ming ga di ne lai nam bi baba ima hoi do lai su upal wa pal ga lu na tawram do ma li adu ga di chao khra ba hing khol do lai am ta hou di ne
0: ming di abo na thon bi ra ma ni baba na hai ba da ai se ima na iru ja bi ba da sa pon tha dok pa hi khe sing di ye sa pon manam nung si ba du da abo na ai se manam nung si da na lai nam bi ko fi ra mi ni
1: abo to sa pon manam khang da ja la
0: ka ya khang mo abo ti sa pon ma nge na punsi gi sa pon pai khi di
1: lai nam bi ai na khalam ba ga ming na si na ima gi thabak ping ba gi samjen ba gi maung am de dum ul le he
0: ai khoi ma di ping ga ja ne ta mo sa do ing ba ni
1: ka ri jang thong do ri
0: ka ri sa ni hangam lai hawai thak lai yong sak lai
1: alu lai tro
0: lai lok lai su lai
1: iro lo adu ga nga me ta ngau lo
0: hangam pat khi do ri hangam thong si ra na khal li
1: adu we ra ga ai ngon da ka ri sa ni nge na hang ni lo
0: si dang hai ba da sa iro lagi hangam su thong agi
1: adu we ra ga ai gi hangam su thong do ge tamu gi iro lagi hai di yatra i minang
0: adu we ra ga hana na ka ri ka ri lai hang dra su iron ba sa ni nge hai bi yadro কেসু লাইত বসিদানে ওহাও নি হেগাং নাই তামোগি ইমানা বসিনা তিনা ইয়াম ওয়ারাম নি
1: ইমানা বৈ খুদিং মগনা দিনে আইসি লোইন ইয়াই নি হিবে মা
0: ও আইওন দা ইয়েট পি বৈ ওয়ানি নি
1: ইবে মা সে ফারে সে আই গাহক তা তুমি লে হেলো আই ওয়াখল ইয়াম নুমাইতে কো কম দৌরা গ কানা দা হারগা খুনাং পামবি সে কান গদ গে জে আই আমক তা খং গি গে
0: খলু রানু জ্ঞান গে দৌরি সে মিয়াম গিনি ইয়ান বে আরো হাইসিনা মিয়াম গে মাইউক তা লাইব না তারক তুই নে বা সে কেমন খানবি রানু আতই আতই লমদি উ কে হোনদ্রবনি না উ থাকি উদি ওফম হাকসিনব আদি খর লাইথোপাদ
1: ইবেমা নু খ্রেদা নাইব উ হোদব লম হাইবো হরমনি থাইনগি আহল আমি তুমি খন্দ মসা মসা কিব খুনাথাকি নাকি মচা মসুসিং সাবি ইং ফদি ইং কংবদি পামি কয়া হোদব মচি মচি মরভূমি ওনশলপি খুব মায়োগ্নিব নি খাই নব
0: ফম ফমা খেপিউসে হঙ্গাম মানবির আই ইরুজরুগে
1: আই ওয়াসে তাবো
0: তাই তাই হজি হজি কি আই ওয়াসু খর তাবিও সে
1: তাই তাই তাদি হে তাদনা
0: আইন তাহারুদন কেদৌদনো আইন কী তোমদনে
1: নিসু তোমদি ইয়াইবো ফিবমসে নু খলব মিপুং খুদিম ফিবমসে ওফমসে খাবি খরন প্রকৃতি উপাল ওপাল আকাইব পিরতব খরন কনব হোনরপু খর নখই তুমিন দুম লাইবো
0: ইরুজনব সাপো লেত্রবনি আসইব লুপ ত্রাঙাগ্রো
1: খুনাংসে ইয়ানদি ইয়ালা নিংখিদ্রে দা
0: আইনা হাইজাবাদি তাদি হো লুপা তারা কুন্দ পিরো ও
1: আইনা হাইবাদি নংসু তাদি নে কো খংগ্রাও হিগো কি ফুরি খাও দুদা ইয়াওবনে আদুদা ইয়াওবা ইয়াওবা

0: ꯁꯤꯒꯤ ꯃꯇꯝꯁꯤꯗ ꯆꯥꯕ ꯌꯥꯗꯦ ꯍꯥꯏꯕ ꯑꯃꯠꯇ ꯂꯩꯇꯦ, ꯑꯗꯨꯅ ꯅ꯭ꯌꯨꯇ꯭ꯔꯤꯁꯟ ꯑꯣꯏꯕ ꯂꯣꯏꯅꯃꯛ ꯆꯥꯕꯤꯌꯨ ꯍꯥꯏꯗꯅꯅꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯤꯒꯤ ꯑꯋꯦꯔꯅꯦꯁꯁꯦ ꯄꯤꯖꯩ.
1: ꯆꯥꯕ ꯌꯥꯗꯕꯗ ꯅꯠꯇꯦ ꯊꯥꯏꯅꯗꯤ ꯏꯔꯨꯁꯨ ꯂꯨꯅꯔꯝꯗꯦ.
0: ꯑꯧ, ꯑꯗꯨꯁꯨ ꯍꯥꯏꯔꯛꯑꯦ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯤꯅ, ꯃꯦꯗꯥꯝ ꯅꯨꯃꯤꯠ ꯃꯉꯥꯅꯤ ꯏꯔꯨꯖꯕ ꯌꯥꯗꯦ ꯍꯥꯏꯗꯅ ꯕꯣꯕꯣꯛꯅ ꯂꯨꯍꯟꯗꯦ ꯀ ꯍꯥꯏꯕ ꯌꯥꯎꯔꯛꯑꯦ. ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯥꯏ, ꯍꯣꯏ ꯕꯣꯕꯣꯛꯅ ꯍꯥꯏꯕꯗꯣ ꯃꯇꯝꯗꯨꯗ ꯕꯣꯕꯣꯛꯍꯣꯏꯅ ꯈꯪꯗꯕꯒꯤꯅꯤ, ꯑꯗꯣ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯀꯩꯗꯧꯒꯦ ꯍꯥꯏꯕꯗ ꯍꯥꯏꯖꯤꯟ ꯍꯥꯏꯖꯦ ꯁꯤꯅꯤ, ꯑꯗꯨꯅ ꯏꯔꯨꯖꯕꯁꯤꯗꯤ ꯊꯥꯒꯤ ꯈꯣꯡꯀꯥꯞ ꯂꯥꯛꯀꯦꯔ ꯂꯥꯛꯑꯣꯏꯔ ꯅꯨꯡꯇꯤꯒꯤ ꯂꯨꯒꯗꯕꯅꯤ, ꯑꯗꯨꯒ ꯂꯨꯏ ꯍꯥꯏꯗꯅ ꯄ꯭ꯔꯣꯄꯔ ꯍꯥꯏꯖꯤꯟ ꯃꯦꯟꯇꯦꯟ ꯇꯧꯔꯒ ꯊꯥꯒꯤ ꯈꯣꯡꯀꯥꯞ ꯂꯥꯛꯄꯗꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯃꯦꯟꯇꯦꯟ ꯇꯧꯕ, ꯑꯗꯒꯤꯗꯤ ꯍꯥꯏꯖꯤꯟꯁꯦ, ꯑꯗꯒꯤꯗꯤ ꯂꯥꯛꯇꯕ ꯃꯇꯝꯗꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯛꯆꯥꯡ ꯊꯣꯡꯁꯤ ꯃꯦꯟꯇꯦꯟ ꯇꯧꯔꯒ ꯐꯖꯅ ꯍꯥꯏꯖꯤꯅꯤꯛ ꯑꯣꯏꯅ ꯂꯩꯕ ꯀꯩꯍꯥꯏꯒ, ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯋꯦꯔꯅꯦꯁ ꯄꯤ. ꯑꯗꯨꯅ ꯏꯔꯨꯖꯕꯗ ꯀꯔꯤꯝ ꯀꯥꯏꯗꯦ ꯍꯥꯏꯕꯁꯦ ꯁꯤꯃꯒ ꯍꯥꯏꯖꯩ.
1: ꯑꯗꯨꯒ ꯑꯃꯨꯛ ꯃꯦꯟꯗ꯭ꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏ ꯀꯅꯥꯒꯨꯝꯕ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯤꯅ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ, ꯄꯦꯔꯦꯗ ꯂꯥꯛꯄꯁꯤꯗ ꯆꯥꯡ ꯅꯥꯏꯅ ꯂꯥꯛꯇꯕ, ꯍꯥꯏꯗꯤ ꯅꯨꯃꯤꯠ ꯈꯔ ꯍꯦꯟꯗꯣꯛꯑ ꯆꯠꯄ, ꯑꯗꯩꯗꯤ ꯍꯟꯗꯛꯁꯤꯗ ꯂꯥꯛꯀꯗꯕꯅꯤ ꯉꯁꯥꯏꯕꯨꯗꯤ ꯍꯥꯏꯐꯦꯠ ꯍꯥꯏꯕꯤꯈ꯭ꯔꯦ ꯍꯦꯛ ꯂꯥꯛꯇꯕ, ꯑꯗꯨꯒꯨꯝꯕꯒꯁꯨ ꯑꯗꯨꯝ ꯊꯦꯡꯅꯖꯩ ꯑꯩꯈꯣꯏꯅꯁꯨꯀꯣ. ꯑꯩꯈꯣꯏ ꯃꯇꯝ ꯁꯥꯡꯗꯣꯛꯄ ꯇꯦꯟꯁꯟꯕꯁꯦ ꯑꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯗꯤ ꯃꯈꯣꯏꯗ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯍꯥꯏꯕꯤꯕꯒꯦ?
0: ꯃꯇꯝꯁꯤꯗ ꯃꯣꯏꯅ ꯍꯥꯏꯔꯛꯄꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯥꯏꯁꯦ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯊꯥ ꯑꯃ ꯆꯞ ꯆꯥꯅ, ꯍꯥꯏꯗꯤ 28 days ꯁꯥꯕ ꯌꯥꯎꯏ, ꯑꯗꯒꯤꯗꯤ 30 days ꯁꯥꯕ
1: ꯌꯥꯎꯏ,
0: ꯃꯤ ꯑꯃꯒ ꯑꯃꯒ ꯃꯥꯟꯅꯗꯦ. ꯇꯧꯕꯗꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯥꯛꯏꯕꯁꯦ 30 days ꯁꯥꯔꯦ ꯍꯥꯏꯔꯣꯅꯤꯀꯣ. ꯑꯦꯛꯖꯥꯝꯄꯜꯗ ꯑꯩ ꯃꯃꯥꯡꯒꯤ ꯗꯦꯠ 10 ꯂꯥꯛꯏ, ꯍꯟꯗꯛꯀꯤ 10 ꯂꯥꯛꯀꯗꯕꯅꯤ ꯍꯥꯏꯕ ꯂꯩꯇꯦ. ꯑꯗꯨꯗꯒꯤ ꯃꯃꯥꯡ ꯅꯨꯃꯤꯠ 6 ꯉꯟꯈꯠꯄ, ꯅꯨꯃꯤꯠ 6 ꯆꯨꯟꯊꯕꯁꯦ ꯁꯤ ꯅꯣꯔꯃꯦꯜꯅꯤ ꯍꯥꯏꯗꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯥꯏꯖꯩꯕ. ꯑꯗ ꯅꯣꯔꯃꯦꯜꯅꯤ ꯍꯥꯏꯔꯒꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯃꯨꯛ ꯍꯥꯏꯔꯤꯁꯦ, ꯀꯩꯒꯨꯝꯕ ꯃꯥꯒꯤ ꯍꯛꯆꯥꯡꯗ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯕꯒꯨꯝꯕ ꯂꯩꯔꯛꯑꯕ, ꯗꯤꯁꯀꯝꯐꯣꯔꯠꯀꯨꯝꯕ ꯂꯩꯔꯛꯑꯕ, ꯄꯨꯛꯇ ꯏꯀꯪ ꯀꯪꯈꯠꯄ, ꯍꯥꯏꯕꯗꯤ ꯄꯤꯔꯤꯌꯗ ꯂꯥꯛꯑꯝꯗꯥꯏꯗ ꯕ꯭ꯂꯣꯇꯤꯡ ꯇꯧꯕꯗꯨ ꯅꯠꯇꯕꯤꯗ ꯄꯨꯛꯁꯤꯗ ꯑꯄꯣꯝꯕꯒꯨꯝꯕ ꯂꯩꯕꯒꯤ ꯃꯑꯣꯡꯗ ꯁꯨꯝ ꯃꯥꯟꯕ, ꯑꯗꯨꯒ ꯏꯔꯤꯒꯨꯂꯔꯁꯨ ꯑꯣꯏꯔꯕ, ꯑꯗꯨꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯦꯡꯊꯣꯛꯄꯤꯌꯣꯅ ꯍꯥꯏ. ꯅꯠꯇ꯭ꯔꯒꯗꯤ ꯁꯤꯒꯤ ꯆꯤꯡꯈꯠ ꯆꯦꯟꯊꯇꯧꯕꯁꯤꯗꯤ ꯑꯗꯨꯝ ꯅꯣꯔꯃꯦꯜꯅꯤ ꯍꯥꯏꯅ ꯍꯥꯏ ꯑꯩꯈꯣꯏꯅ. ꯑꯗꯨꯒ ꯑꯃꯨꯛ ꯀꯩꯗꯧꯒꯦ ꯍꯥꯏꯕꯗ, ꯆꯍꯤ 15-16 ꯁꯥꯏ ꯁꯨꯗ꯭ꯔꯤꯐꯥꯎꯕꯗꯤ ꯑꯗꯨꯝ ꯈꯔ ꯑꯗꯨꯝ ꯄꯤꯔꯤꯌꯗꯁꯦ ꯆꯥꯡ ꯅꯥꯏꯗꯕ, ꯑꯗꯒꯤꯗꯤ ꯄꯤꯔꯤꯌꯗ ꯁ꯭ꯀꯤꯞ ꯇꯧꯕꯁꯨ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯏ. ꯑꯗꯒꯤꯗꯤ ꯑꯦꯛꯖꯥꯝ ꯃꯇꯝꯗ ꯑꯦꯛꯖꯥꯝ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯁ ꯂꯩꯔꯒꯗꯤ ꯈꯪꯂꯥꯛ ꯂꯥꯛꯁꯟꯕꯒꯨꯝꯕ, ꯑꯗꯒꯤꯗꯤ ꯌꯥꯝ ꯆꯣꯟꯊꯈꯤꯕ ꯂꯥꯛꯇꯕꯒꯨꯝꯕ, ꯁꯤꯒꯨꯝꯕꯁꯨ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯏ. ꯑꯗꯨꯅ ꯑꯦꯛꯖꯥꯝ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯁꯅꯁꯨ ꯑꯗꯨꯝ ꯃꯔꯝ ꯑꯣꯏ, ꯑꯗꯨꯒꯨꯝꯕꯒꯤ ꯑꯋꯦꯔꯅꯦꯁꯇꯤ ꯃꯣꯏꯗ ꯑꯃꯨꯛ ꯍꯥꯏꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯅ.
1: ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ. ꯑꯗꯨꯒ ꯑꯃꯨꯛ ꯈꯪꯖꯅꯤꯡꯉꯤꯁꯦ, ꯑꯟꯗ꯭ꯔꯤꯕ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯅ ꯄꯦꯔꯦꯗ ꯂꯥꯛꯄ ꯃꯇꯝꯁꯤꯗꯀꯣ, ꯑꯩꯈꯣꯏꯅ ꯁ꯭ꯀꯨꯜ ꯀꯥꯕꯒꯤ ꯆꯥꯡ ꯍꯟꯊꯔꯤꯁꯦ, ꯁꯤ ꯑꯟꯗ꯭ꯔꯤꯕꯥꯅ ꯀꯔꯤꯅꯦꯅ ꯂꯧꯕꯤꯕ ꯌꯥꯕ?
0: ꯃꯇꯝꯁꯤꯗ ꯃꯣꯏꯅ ꯁ꯭ꯀꯨꯜ ꯀꯥꯕꯒꯤ ꯆꯥꯡ ꯍꯟꯊꯔꯤꯁꯦ, ꯃꯣꯏꯗ ꯈꯤꯇꯪ, ꯍꯥꯏꯗꯤ ꯏꯆꯦꯅ ꯉꯁꯥꯏ ꯍꯥꯏꯕꯤꯈꯤꯕ ꯄꯨꯛꯅꯥꯕꯒꯨꯝꯕ ꯗꯤꯁꯀꯝꯐꯣꯔꯠ ꯈꯤꯇꯪ ꯂꯩꯕꯁꯦ, ꯁꯤꯗꯁꯨ ꯑꯗꯨꯝ ꯍꯟꯊꯕ ꯌꯥꯎꯏ. ꯑꯗꯒꯤꯗꯤ ꯁꯦꯅꯤꯇꯔꯤ ꯄꯦꯠ ꯁꯤꯖꯤꯟꯅꯕ ꯉꯝꯖꯗꯕ ꯑꯉꯥꯡꯁꯤꯡ, ꯑꯗꯨꯅ ꯐꯤꯒ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯒꯗꯤ ꯂꯤꯛ ꯑꯣꯏꯔꯛꯀꯅꯤ ꯀꯥꯏꯅꯒ ꯈꯟꯗꯅ, ꯑꯩꯁꯦ ꯍꯣꯔꯦꯟ ꯆꯨꯔꯛꯑꯒꯗꯤ ꯃꯌꯥꯝ ꯃꯃꯥꯡꯗ ꯏꯀꯥꯏꯖꯩ ꯍꯥꯏꯗꯅ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯕꯗꯒꯤ ꯀꯥꯗꯕ ꯑꯃ, ꯑꯗꯒꯤꯗꯤ ꯑꯃꯨꯛ ꯀꯩꯗꯧꯒꯦ ꯍꯥꯏꯕꯗ ꯁꯦꯅꯤꯇꯔꯤ ꯄꯦꯠꯁꯦ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯦ ꯍꯥꯏꯔꯒꯁꯨ ꯑꯃꯨꯛ ꯆꯠꯂꯤꯕ ꯁ꯭ꯀꯨꯜꯁꯤꯗ ꯄ꯭ꯔꯣꯄꯔ ꯅꯨꯄꯤꯒꯤ ꯅꯨꯄꯥꯒꯤ ꯍꯥꯏꯕ ꯇꯣꯏꯂꯦꯠ ꯈꯥꯏꯗꯣꯛꯑꯝꯗꯕ, ꯄ꯭ꯔꯣꯄꯔ ꯇꯣꯏꯂꯦꯠ ꯂꯩꯇꯕ ꯃꯔꯝꯅ ꯃꯣꯏꯅ ꯁꯦꯅꯤꯇꯔꯤ ꯄꯦꯠꯁꯦ ꯁꯤꯟꯒꯦ ꯍꯥꯏꯕꯗ ꯈꯤꯇꯪ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯗꯕ, ꯁꯤꯒꯨꯝꯕꯁꯤꯅ ꯑꯗꯒꯤꯗꯤ ꯏꯁꯤꯡ ꯋꯥꯠꯄ, ꯁꯤꯒꯨꯝꯕꯒꯤ ꯃꯔꯝꯁꯤꯅ ꯍꯣꯔꯦꯟ ꯁ꯭ꯀꯨꯜꯗ ꯆꯠꯂꯒ ꯑꯩꯁꯦ ꯇꯣꯏꯂꯦꯠꯇ ꯀꯃꯥꯏꯅ ꯏꯁꯤꯡ ꯂꯩꯔꯝꯗ꯭ꯔꯒꯗꯤ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯅꯤ, ꯁꯤꯒꯨꯝꯕꯒꯤ ꯇꯦꯟꯁꯟ ꯃꯌꯥꯝꯁꯤꯅ ꯃꯣꯏꯁꯨ ꯑꯗꯨꯝ ꯁ꯭ꯀꯨꯜ ꯀꯥꯕꯒꯤ ꯆꯥꯡꯁꯦ ꯈꯤꯇꯪꯗꯤ ꯑꯗꯨꯝ ꯍꯟꯊꯕ ꯎꯏ.
1: ꯑꯗꯨꯒ ꯑꯃꯨꯛ ꯈꯪꯖꯅꯤꯡꯉꯤꯁꯦ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯀꯨꯜꯗ ꯅꯨꯄꯥ ꯃꯆꯥ ꯅꯨꯄꯤ ꯃꯆꯥ ꯇꯝꯃꯤꯟꯅꯕ, ꯑꯗꯩꯗꯤ ꯅꯨꯄꯤ ꯃꯆꯥ ꯉꯥꯛꯇ ꯇꯝꯕ ꯁ꯭ꯀꯨꯜꯁꯤꯡꯁꯤꯗꯀꯣ, ꯑꯩꯈꯣꯏ ꯑꯣꯖꯥ ꯑꯃꯅ ꯂꯧꯒꯗꯕ ꯊꯧꯗꯥꯡꯁꯦ, ꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯨ ꯍꯥꯏꯕꯤꯌꯣ. ꯍꯥꯏꯕꯗꯤ ꯁꯤꯒꯤ ꯃꯇꯝꯁꯤꯗ
0: ꯁꯤꯒꯤ ꯃꯇꯝꯁꯤꯗ ꯑꯣꯖꯥꯁꯤꯡꯁꯤꯅ ꯉꯁꯥꯏ ꯑꯩꯅ ꯍꯥꯏꯖꯕꯗꯣ, ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯋꯦꯔꯅꯦꯁ ꯄꯤꯕꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯑꯃ ꯍꯥꯞꯆꯩ ꯍꯥꯏꯖꯕꯗꯣ, ꯑꯗꯨꯗ ꯅꯨꯄꯥ ꯃꯆꯥ ꯅꯨꯄꯤ ꯃꯆꯥꯁꯤꯡꯁꯤꯗ ꯄ꯭ꯔꯣꯄꯔ ꯑꯋꯦꯔꯅꯦꯁ ꯄꯤꯕꯤꯕ, ꯑꯗꯒꯤꯗꯤ ꯍꯣꯏ ꯏꯟꯐ꯭ꯔꯥꯁ꯭ꯇ꯭ꯔꯛꯆꯔ ꯋꯥꯠꯄꯗꯒꯤꯅꯤ ꯈꯪꯗꯦ, ꯇꯣꯏꯂꯦꯠꯁꯦ ꯍꯣꯏ ꯑꯅꯝꯕꯅꯕꯨꯗꯤ ꯂꯣꯏꯅꯃꯛꯄꯨꯗꯤ ꯂꯩꯅꯔꯝꯃꯅꯤ, ꯅꯨꯄꯥ ꯅꯨꯄꯤꯒꯤ ꯇꯣꯏꯂꯦꯠ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯅ, ꯇꯧꯕꯗꯕꯨ ꯍꯦꯛ ꯂꯩꯇꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯗꯕ ꯁ꯭ꯀꯨꯜ ꯍꯦꯛ ꯑꯣꯏꯔꯒꯅ ꯅꯨꯄꯤꯁꯤꯡꯒꯤ ꯑꯣꯖꯥ ꯑꯃꯅ ꯒꯥꯏꯗ ꯇꯧꯔꯒꯀꯣ, ꯆꯦꯟꯖꯤꯡ ꯔꯨꯝꯒꯨꯝꯕ ꯊꯝꯕꯒ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯔꯒꯁꯨ, ꯍꯥꯏꯗꯤ ꯆꯍꯤꯁꯦ ꯑꯁꯨꯛꯇꯩꯅ ꯑꯁꯨꯕꯨꯗꯤ ꯄꯤꯔꯤꯌꯗ ꯂꯥꯛꯑꯕꯅꯤꯅ, ꯑꯗꯨꯅ ꯃꯣꯏꯒꯤ ꯑꯣꯖꯥꯅ ꯈꯤꯇꯪ ꯍꯦꯟꯅ ꯑꯦꯇꯦꯟꯁꯟ ꯄꯤꯕꯤꯕ ꯍꯥꯏꯇꯥꯔꯦ.
1: ꯀ꯭ꯂꯥꯁꯇ ꯑꯩꯅ ꯁꯨꯝ ꯇꯥꯖꯕꯅꯤꯀꯣ, ꯑꯉꯥꯡꯁꯤꯡꯅ ꯍꯥꯏꯕꯗ ꯀ꯭ꯂꯥꯁꯇ ꯔꯤꯄ꯭ꯔꯗꯛꯇꯤꯞꯀꯤ ꯃꯇꯥꯡꯁꯤ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯑꯣꯖꯥꯁꯤꯡꯅ ꯍꯦꯛꯇ ꯀꯥꯟꯊꯣꯛꯑꯖꯈꯤꯕ ꯄꯔꯥꯁꯦ, ꯍꯥꯏꯕꯗꯤ ꯂꯩꯗꯅ, ꯁꯤꯗ ꯅꯣꯏ ꯌꯨꯝꯗ ꯄꯥꯔꯣ ꯀꯥꯏꯅ ꯍꯦꯛꯇ ꯍꯥꯏ. ꯁꯤ ꯃꯇꯥꯡꯗꯗꯤ ꯀꯔꯤ ꯍꯥꯏꯕꯤꯅꯤ?
0: ꯁꯤ ꯃꯇꯥꯡꯗꯗꯤ ꯌꯥꯝꯅ ꯃꯔꯤꯛ ꯆꯨꯝꯅ ꯇꯥꯛꯄꯤꯒꯗꯕꯅꯤ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯤꯗ. ꯍꯥꯏꯕꯗꯤ ꯀꯩꯒꯤꯅꯣ ꯍꯥꯏꯕꯗ, ꯔꯤꯄ꯭ꯔꯗꯛꯇꯤꯞ ꯁꯤꯁꯇꯦꯝꯁꯤꯗ ꯂꯣꯏꯅꯃꯛ ꯌꯥꯎꯔꯛꯀꯗꯣꯔꯤꯕꯅꯤ, ꯂꯣꯏꯅꯃꯛ ꯇꯥꯟꯅꯔꯛꯀꯗꯣꯔꯤꯕꯅꯤ ꯄꯤꯔꯤꯌꯗ ꯂꯥꯛꯄꯒꯤ ꯃꯇꯥꯡ. ꯑꯗ ꯑꯩꯈꯣꯏ ꯅꯨꯄꯤꯁꯤꯡꯁꯤꯗ ꯄꯤꯔꯤꯌꯗ ꯂꯥꯛꯄꯗ ꯅꯠꯇꯅ ꯑꯉꯥꯡ ꯅꯨꯄꯥꯃꯆꯥ ꯏꯟꯈꯠꯂꯛꯄꯗꯁꯨ ꯃꯣꯏꯗ ꯍꯣꯔꯃꯣꯟ ꯆꯦꯟꯖꯀꯤ ꯃꯇꯨꯡꯏꯟꯅ ꯃꯣꯏꯗ ꯂꯥꯛꯏꯕ ꯆꯦꯟꯖꯦꯁꯁꯤꯡꯁꯤꯁꯨ ꯑꯋꯦꯌꯔ ꯑꯣꯏꯍꯜꯂꯛꯀꯗꯕꯅꯤ. ꯑꯗꯨꯅ ꯀꯩꯗꯧꯒꯦ ꯍꯥꯏꯕꯗ, ꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯗꯤ ꯐꯖꯅ ꯅꯨꯄꯥꯁꯨ ꯅꯨꯄꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗ, ꯅꯨꯄꯤꯁꯨ takpiba awareness amani khalaga takpiba kai ginu habada matam jida akoina phajana takpi hodragadi menstrual hygiene ji properly akoina awareness bi hodre hairagadi kai dore matam amada infertility bog lakpa yabagi changwa hangi bani ba aduna kai dogi habada khujiki reproductive system ge chapters e phajana takpiba phajana nai nabi ba marak sida dum periods ki su yaw ani periods ki yaw padu dum awareness dum bi hobo yare aduna ozagi roles adukki mati chawi si matang si
1: khangda sum sai khragadi dum khangda bai do yi do
0: ina ma pai kha kha ki pagraga angang se mamuta na khang hou da bai do aduna pai kha kha ki natana akhoi gi day to day life ta kanana ba mong do aduta tak pi ho
1: maroi bo phong kya mung tham bi re do nupi sing na tha ge khong ka black pa matam si da ko section ge da ba ama di khangjin ge da ba sing de su tham bi ram
0: tha gi khong ka black pa da nupi sing ge section ge da ba se phajana monitor to bi ba ko ai gi date sing se phajana monitor to bi ba nga sa gi chen kha chen da du di কেসু থৈদকতে হাইরগসুক আচাংলে প্রবলেম আমাগা লইনা চেখা চেনথা তৌরগদি ডক্টর ইংথুপিবা আদেগি দি আমু কৈদৌরে আকৈগি হাকচাং থংজেদা হাকাজব খতপসে তৌরে হাইরগদি ক আদুসু ইংথুপিবা ইচামচামনে স্যানিটারি প্যাড আমা সিজনবসিদা আইসিগি স্যানিটারি প্যাসে সিজনব দা হাকাজরিনি হাইরগদি কম্পানি আমা হেক্সিনদো হুম ইংবিবগুমবা আদমাইনা তৌবিবা আদেগি দি ফি সিজনবগিনা গসাইন হাইজেকিবদো আদমাইনা প্রপারলি হাইজিন মেইনটেইন তৌর সিজনবিবা আদুনা মতমসিদা হাইজিন জি ইয়ামনা মেইনটেইন বিবা ফজনা ফজনা চাবিবা ইসিং ওয়ালহান বিদবা থাকপদা হাইড্রেশন জাম দরকারলে ইসিং ফজনা থাকপিবা ইসিং ওয়ালহান বিদবা পোথাবিবা ফজনা আদুনা মতমসিদা মাংবা সিংবা হাইবসে করিমতে লাইতে তৌবদবু পোথাবসি দিয়াম ইম্পর্টেন্ট হই মতমসিদা তুমবসি ফজনা তুমবিবা তুমবগি চাংসি ওয়ালহান বিদবা আদুনা সিগি সে ইয়ামনা মরু ওই হেন খঞ্জে
1: কইগি লইসে লপয়না লমদমসিদা লাইরিবা ওজা সিং আদুগা মরু ওইনা প্যারেন্টস সিং সিদা কারি হাইবিনিংগি এন্ট্রিবাগি সাইটকে
0: ওজা সিং গা প্যারেন্টস সিং গা না আদুকি মতি অ্যাওয়ারনেস পিবিবা ইকাই বিদবা ওপেন ওইবিবা ওপেন ওইবসিনা কাই দৌরে আঙাংসি দে এনি ইরিটেশন থো এ হাইরো আঙাংসি হাইদোকতনা লাইরকদুইনি দনা কো আদুনা এভরিথিং প্যারেন্টস সু আদাগি দি ওজাসিং সু আঙাংসি নোমদা মতম অনমবদি স্কুল দনা হেনা স্পেন দৌরি বনে আদুনা ওজাসি গসু ইয়াম ফ্রেন্ডলি ওব মং দ লইনাবিবা আদুরে গদি কাই দৌরে অ্যাওয়ারনেস সু ফজনা পিবিবা আঙাংসিং সিদা ফুললি অ্যাওয়্যার ওইরাগদি মথং মথং গি এডোলেসেন্ট মিয়ামসিনা ইউথ জেনারেশন ওইরকপদা মইনসু হুজিকি তৌগ্রিবা দুমাইনা মইনসু মথং গি জেনারেশন দ তৌদুইনিনা আদমাইন তৌবিবা হাইদনা হাইজনি
1: ইয়াম নোয়াইজেং আসি এন্ড্রিবানা চিল্লব মতম কাইথক পিরাগা আকাশবাণী ইমফাল গি স্টুডিও দ লিংবিরাকতুনা মেনস্ট্রুয়াল হাইজিন গি মতাং দা মরিক চুমনা হাইবিরামবা এন্ড্রিবাবু অমহন থাগাসারি
0: খুরুমজরি
1: ইসিবিমা একুই মেনস্ট্রুয়াল হাইজিন হাইবসি গি মতাং দা হাউজি হাউজিক ন্যাশনাল হেলথ মিশন দা এডোলেসেন্ট হেলথ কাউন্সিলর ওইনা লাইরিবি এন্ড্রিবা থাউনাউজমগা উনাদুনো ওয়ারি সানাবা মায়াম পুনা তামিনারে
2: আহুই নয় পেমা দুগা থরুমাচুবু পুথোপি থকচম রেনুবলা
1: আদুদি সেবেমা নাসিগিদমকতাদি ওয়ারি ওয়াতা এসে তামিনারবনিনা মতাঙাসিদা নুপিকি থরম রসিনাবা তৌরাসি কাইনারাসি সেবেমাই সিনি নাউসু
2: ফানি ফানি নসিমসু হানসে খরগে

0: ꯕꯨ ꯇꯨꯝꯕ ꯆꯥꯕ ꯃꯐꯝ ꯈꯪꯗꯅ ꯃꯄꯥꯟꯗ ꯌꯥꯔꯤꯛ ꯍꯟꯕ ꯑꯃꯗꯤ ꯃꯤꯒꯤ ꯁꯥꯖꯟ ꯁꯩꯌꯥꯗ ꯂꯦꯛꯇꯨꯅ ꯃꯄꯤ ꯏꯄꯣꯛꯀꯤ ꯃꯆꯥ ꯑꯣꯏꯔꯤꯕ ꯑꯉꯥꯡ ꯑꯗꯨꯒꯤ ꯃꯄꯨꯟꯁꯤ ꯃꯥꯡꯍꯟꯕ ꯑꯁꯤꯅꯆꯤꯡꯕ ꯀꯌꯥ ꯑꯃ ꯊꯣꯛꯂꯤ ꯂꯣꯏꯅꯅ ꯃꯆꯥ ꯃꯁꯨ ꯀꯌꯥꯅ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯍꯥꯏꯗꯣꯛꯄ ꯂꯤꯊꯣꯛꯄ ꯇꯧꯗꯅ ꯂꯣꯠꯁꯤꯜꯂꯒ ꯊꯝꯕ ꯑꯁꯤꯅ ꯑꯁꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯃꯥꯡꯍꯜꯂꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯑꯐ ꯐꯠꯇ ꯈꯟꯊꯗꯅ ꯃꯌꯨꯝꯗꯒꯤ ꯄꯣꯠ ꯍꯨꯔꯥꯟꯗꯨꯅ ꯌꯣꯟꯊꯣꯛꯄ ꯅꯤꯁꯥ ꯆꯥꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯑꯃꯗꯤ ꯃꯌꯨꯝꯗꯒꯤ ꯍꯦꯟꯗꯣꯛꯇꯅ ꯀꯩꯔꯣꯏ ꯂꯩꯀꯥꯏ ꯊꯪꯅꯕ ꯈꯨꯜꯁꯤꯡꯗꯁꯨ ꯍꯨꯔꯥꯜꯂꯛꯄ ꯑꯣꯏꯔꯛꯇꯨꯅ ꯍꯦꯟꯅ ꯈꯨꯗꯣꯡꯊꯤꯕ ꯁꯃꯥꯖꯇ ꯑꯀꯥꯏꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡ ꯑꯣꯏꯔꯛꯏ ꯍꯥꯏꯔꯤꯕ ꯍꯤꯔꯝ ꯀꯌꯥꯁꯤꯡ ꯑꯁꯤ ꯅꯁꯥꯃꯨꯛꯇ ꯑꯚꯤꯌꯥꯟ ꯀꯦꯝꯄꯦꯟ ꯑꯁꯤ ꯇꯧꯕ ꯑꯁꯤꯗ ꯈꯔꯗꯪ ꯑꯣꯏꯔꯕꯁꯨ ꯍꯟꯊꯔꯛꯀꯅꯤ ꯍꯥꯏꯅ ꯈꯟꯖꯩ
1: ꯑꯩ ꯃꯤꯡ ꯁꯒꯣꯜ ꯁꯤꯡ ꯁꯨꯁꯤꯜ ꯀꯨꯃꯥꯔ ꯁꯤꯡ ꯏꯌꯥꯔꯄꯣꯔꯠ ꯇꯣꯞ ꯆꯤꯡꯊꯥ ꯋꯥꯔꯗ ꯅꯝꯕꯔ 5 ꯀꯤ ꯃꯦꯝꯕꯔ ꯅꯣꯃꯤꯅꯤ ꯑꯣꯏꯅ ꯁꯦꯝꯅꯤ ꯑꯩꯈꯣꯏ ꯉꯁꯤꯒꯤ ꯅꯁꯥꯃꯨꯛ ꯚꯥꯔꯠ ꯑꯚꯤꯌꯥꯟ ꯀꯦꯝꯄꯦꯟ ꯑꯁꯤ ꯇꯧꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯔꯤꯌꯥꯗ ꯂꯩꯔꯤꯕ ꯑꯉꯥꯡꯁꯤꯡ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯑꯋꯥꯕ ꯑꯃ ꯑꯣꯏꯔꯤ ꯃꯔꯝꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯔꯤꯌꯥꯗ ꯂꯩꯔꯤꯕ ꯑꯉꯥꯡꯁꯤꯡ ꯑꯁꯤ ꯃꯍꯩ ꯃꯁꯤꯡ ꯇꯝꯕ ꯃꯇꯝꯗ ꯌꯥꯝꯅ ꯋꯥꯅ ꯇꯝꯕ ꯑꯉꯥꯡꯁꯤꯡ ꯑꯣꯏꯔꯤ ꯑꯗꯨꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯔꯀꯥꯔꯅ ꯃꯈꯣꯏꯒꯤ ꯃꯍꯩ ꯃꯁꯤꯡ ꯇꯝꯕꯗ ꯌꯥꯝꯅ ꯑꯋꯥꯕ ꯑꯃ ꯑꯣꯏꯔꯤ ꯑꯗꯨꯅ ꯑꯁꯥꯝ ꯚꯥꯔꯠ ꯑꯚꯤꯌꯥꯟꯁꯦ ꯌꯥꯝꯅ ꯀꯥꯟꯅꯕ ꯀꯦꯝꯄꯦꯟ ꯑꯃ ꯂꯩꯕꯥꯛ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯄꯤ ꯍꯧꯖꯤꯛ ꯑꯩꯈꯣꯏ ꯂꯩꯔꯤꯕ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯣꯛꯄꯗꯒꯤ ꯍꯧꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯁꯥ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯅ ꯇꯧꯔꯛꯏ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒ yu thakchen chashalaga laukhong na changa pikliba masam su singsi de khoi gi aki tu jungba stress na singba kya puhanba hai ba campaign asi na satharak pa namaram oiraga lai khulakta nisha char leramba imungda tosa tarumba kya ma hai tare ko nasamu bara abhyan campaign sina lai khulakta lakto no khoi gi flex amasung poster na singba reli kya am satharak pa sina ahum ba kya ma prokuti uine khanje lekai sida lai ba nisha cha ba adaki imung monung de phangi ba chai thing am lai gai ko chai thing je lai ba namaram oiraga নিশা সাশার লাগা কোক পুবুম দে সুসাইড পাবো তো আম লাই লাই কাইদা আখানে কাইদে খেতং পেনবদি নিশা সাশাল থাকসলগা সুসাইড তো কেমরে সুগুবাই নাসা মুখ ভারত অভিয়ান ক্যাম্পেন আসুন সুরাই লাই লাই খুলসি সুমান চলগা সুগম্ব ক্যাম্পেন চাচ্ছি ফবা কানব ক্যাম্পেন খানজ
2: আই তোপচিং থাকে পুজারিব খাঙাইমন বেদে দেবি আই চাহি 2019 জুলাইদিন ওয়ার্ক তো পাবুদা ড্রাগ এবিউস পলিসি প্রবলেম কয়নবু থাকি আপনি ক্যাম্পেন মাই পাক চিনগে হাইবাদি নিশা এবিউস সিজন কাই পাবু মানে মাচামু আমি লোকেল জিনগি নাইবার মামদু মানলে কিনা সোশ্যাল ইকোনমিক প্রবলেম হাইবামে আদি ফিজিক্যাল প্রবলেম লাহলে সোশ্যাল স্টিগমা কয়ামহলদা মেন্টেল প্রবলেম মায়ব কয়ামজারি ক্যাম্পেন কমন ড্রাগ তোমিগা সমাজ নিশা হাই ড্রাগ এবিউস কামু মুঠতকদে হাইবরগে আমি সোশ্যাল ওয়ার্কার টাইপত আছে ইসব থাদে হাই পুনতারগে আহোব কয়াম পুরপ গমগান হয় খাই আপনার পাকলাও লগত ফবগদু নতে আই ইমুদ নিশা চাব ইচা ইমৌ ইপুরইব আহল ইকুব মামনি হাই হাইন ইমুগি সামগ্রগতি লাইকাই কমায় সামদকুন হয় কোয়েশন হিনাই আইজু সেল সেক্টর অফিসিয়াল ফম ড্রাগ চাশলগা ইউ থাকলনি বিপি ওন গে হিদাক ফ্রি কিনো হয় প্রবলেম মামু মায়ুনে আইজু এবিউসার কারাইব মামগে হয় ইচা ইসুন হয় তামাই মরমে ড্রাগ এবিউস কমন নানথকদে হয় তার এবিউসার এডিক্ট কামুদ সেন্টার মামদিন ইনফরমেশন তো হয় ড্রাগ ꯀꯃꯥꯏꯅ ꯅꯥꯊꯩꯔꯒ ꯊꯝꯕꯤꯗꯒꯦ, ꯗ꯭ꯔꯒ ꯑꯁꯤꯕꯨ ꯀꯃꯥꯏꯅ ꯊꯥꯗꯣꯛꯍꯟꯒꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯦ

থামুই নদী কৌহৌরী ফমসি দেগি বিশ্বামিত্রামদি কুঞ্জ বিহারী এনি আপুব খোঞ্জল এস প্রেমিলা সৈরেন হামোম নবন সৈরাম ইসে ইসাই খৈদাজেই হাই খানবিরক্তিব মরুপতি কোংবদগি রাস আমাদি জ্যোতিনী মরুপসিং খৈদাজেই হাই খানবিরক্তিব ইসাই লানথোকচারি তামিনাসী